Ժեժի դեր տուրակը 45 կիլոմետրի վերիքո դեր բասը սորիե դպա, ու բիստունեք կիլոմետր ժի պշտիքո դեր բասի ծրկի դպա, անգո տավահիա դրիշը չմի է վրինի դնացի նորի սորիերը, ունով չայ է վրինի դը հեպտու 5 կիլոմետր ժի տուրակո տավահիա կոնի վիտրեժը հիավ եժի տավահիա, ուլգուրի բանջիքո Սեր հժմարան ժուրի ջին ապինակո բարգահանքո, Սեր վժուր բունա անավալա ուրու չինա չմի եվրինի դնավ լավ չէ, Կո ավրինի ռաժիտիկ հեժա սի հզոր ուզուզե կիլու ումըցե։ Ու լդմ իմ պերի լժի, լդմ իմ պերի դիժիքո, Բհարդու չմի նվրինի ու չմի ռաժիքո, Գուլա հմկե յաժիքո, լաչի աչի ադիկրեն։ لیسان هزار نشت هفته در جیدن که تا توکیه و گولاکو مچه قاندین و گوژی لاو کرن شه و تا توش مچه قاندین و شون آویجی به زراوایی که زبیم پراشو و آواجی که در واندنا آبا کچمی افرینه لزبستانی و بحاره که هشته دو پینجا به نوکشش متری لحاوین یه جیجی کم دبا و که داد که به جی سیدو گو یک بهنوک چه بیاد متری آنگو استان آفینا کو تا بابا کو در واندنا چمی افرینه دیگه هیشت بهنوک شش متر و آوه کو سابون کو سویه او چما کو ترساریا کو جی زرکا یاجه چمی افرینه رجی درجاهی آوه جی چلو پینچ کلومتره ناوینا کو در واندنا آوه جی دیگه هیشه چار سو پیس پینچ کلومتره آجی جناب سینوری ترکی را جی در باز دبا و ده نف سرتون چی آیین بلین دو نوالین کو را جی دمشا و لی بلین ده یا آجی چار سد و چل متر در باز دبا و سینوری سوریه دبا پشت را جلبا شوری پرا گفن کنج سردم رومانی ده جی و دوره ده کلومتر جی و آستا برین ده یا سی سد چل متری تبا چمه فریره دبا و ده چه تلاوی ده جی که پرگه هنتون آهاتون آجی خواهی را کشون آوری یا که بین هیم.